0: শ্রোতা বন্ধু শুণিলি বণপাহাড় গীত ক্রমে কিষান গীত পরিবেষণ করে ক্ষেত্র কিষান এবং সাথী আকাশবাণী রাউরকেলা আপনার কার্যক্রম শুণুচার এফএম বেঞ্জে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতা বন্ধু বর্তমান শুণন্ত বিবিধ ভারতী কার্যক্রম।
1: रघु दीक्षित की आवाज में शेफ फिल्म से गीत आप सुन रहे थे। अंकुर तिवारी ने इसे लिखा, रघु दीक्षित का संगीत। कार्यक्रम चित्रलोक विविध भारती पर सुन रहे हैं और कार्यक्रम में वक्त है एक छोटे से अंतराल का।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন এফএম বেঞ্চে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শ্রোতাবন্ধু শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীতের কতটি চলচ্চিত্রর গীত পরবর্তী গীতটি শুণবা অজনবী চলচ্চিত্রর।

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। শ্রোতা বন্ধু শুণুলে বড়ে ঘর কি বেটি চলচ্চিত্রর গীতটি। শ্রোতা বন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবা আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং আজ হি যোগাযোগ করন্তু 7008248758। উপভোক্তা পাখে পৌঁছিবা সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং ডায়াল করন্তু 8249809672। আপনার কার্যক্রম শুণুচার এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন। শ্রোতা বন্ধু শুণুচার হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীতের কতটি চলচ্চিত্রর গীত পরবর্তী গীতটি শুনবা বজরঙ্গী ভাই চলচ্চিত্রর।
1: ভূক লাগি জোরোঁ কি ভূক লাগি, মুরগে কি বাঙ্গ হমে কোয়েল কি কু

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী রাউরকেলা আরম্ভ করছু ভক্তি গীতর কার্যক্রম আরতি। মিনতি ভঞ্জ মহাপাত্র কণ্ঠে শুণন্তু এই গীতটি, বর্ণমালী রচনা।

অপরে যেতে বধুজনে পরমানন্দ বিষ্ণু ভাবে প্রেম অনুবন্ধ স্বভাবে আনন্দে তনু পুলকিত লোচন কোণে অশ্রুজাত।

শ্রোতাবন্ধু বর্তমান শুনন্ত চলিত অধিবেশনরে প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা কিছু কণ পরে শুনেপারে হিন্দি ভক্তি গীতর কার্যক্রমে অনুপ জলোটাঙ্ কণ্ঠে কতটি ভক্তি গীত ছটা বাজে তিরিশ মিনিটে প্রচার করব। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কপ 2026 পরিপ্রেক্ষীতে লন্ডনর লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মধ্যে ক্রিকেট ম্যাচর সিধা প্রসারণ রিলে করব আকাশবাণী দিল্লির। শ্রোতাবন্ধু, এই ক্রিকেট ম্যাচর রিলে সময় আপনার আমার অন্যান্য কার্যক্রম নিউজ অন এআইআর আপ মাধ্যমে শুনেপারে। এই ক্রমে সন্ধ্যা ছটা বাজে তিরিশ মিনিটে শুনবে সম্বলপুরী গীত।

দর্শকটা শুনিবে ওড়িয়া আলবম গীতর কার্যক্রম ঝুম তানানা এবং রাতে 10:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে পণ্ডিত নিখিল ব্যানার্জী সীতার বাদন। শ্রোতা বন্ধু, এত লা আমার আসন্তকালের অধিবেশনরে প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী রাউরকেলা।

সৌদামিনী মেহেরক কণ্ঠ শুনলে গীতটি যুধিষ্ঠির মেহেরক রচনা আকাশবাণী রাউরকেলা পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

0: মঙ্গলু দাদা, জুহার জুহার।
1: হই হই গুরবারি, তোমকে ভি জুহার।
0: আউ আমার চাষী ভাই বহন মানকে ভি
1: জুহার।
0: আউ স্বাগত আমার কিষান বাণী কার্যক্রম থি।
1: আর আমার এই কিষান বাণী কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারঙ্ক তরফনু প্রসারণ করা যাইছি।
0: হই দাদা। হেলে দাদা,
1: হই গা,
0: সকালে কে নাড়ে যাউথল যে বহু ঘর সঙ্গে কুদা কুদি?
1: কে নাড়ে যাউথলি বইলে, কেতে বেলে দেখলো যে?
0: হে বাবু ছুয়াকে ধরিকি যাউথল যে, হেতে বেলর কথা কইছে দাদা, সকালু সকালু।
1: ওহো, পোলিও খুয়াবার লাগি যাইথলি গা, তুমি ভুলি যাইছো কাই?
0: এবুয়া বড়িয়া কামটে করলো দাদা। আমার ভাই বহেন মানে যেতে বি কাম থাও, সেমানে তাঙ্কর ছুয়া মানকর প্রতি টিকে যত্নবান হেবার নিহাতি দরকার, নি কাই? যেনতা কি আজ পলস পোলিও ডে থিলা।
1: হই গা হই।
0: যাহার বি জন্মরু পাঁচ বর্ষ ভিতরে ছুয়া মানে অছন, সে ছুয়া মানকে নেই করি আমার সবু ভাই বহেন মানে পোলিও বুন্দা খুয়াইছন, নি কাই? আর সেমানকে সেথির লাগি বহুত বহুত ধন্যবাদ।
1: হই গা হই। বলে দেখো তো, আমার এই ভিতরে অনেক ভাই বহিন মানে এই যে ছুয়া মানকে পোলিও বুন্দা নেই দেলে বলিকরি, অনেক ছুয়া মানকে তুমি দেখবো কি সেমানকে পোলিও হয়ে যাইছে। বলে সেমানকে দেখলা বেলকে ই লোককে ফের গুলগুলা লাগছে, নি কেন?
0: হই দাদা। আউ সেমানকর সঙ্গে যদি আমি অবহেলা করমা বেলে কেনতা হেবা যে আমার দেশ দুনিয়াটা কেনতা চলবা? সেমানে পরে আমার ভবিষ্যৎর নাগরিক কান।
1: আর এনতা ভি সেমানকর দেখরেখ করবার আমারই কর্তব্য হয়। সেমানে কাই নিজে নিজে যাই করি এইসবু যেন যোজনা সবু আসুছে, যেনতাকি পোলিও আমকে খুয়াবার আছে ছুয়া মানকে, এই কথাকে সেমানে কাই নিজে করি পারবে কাই?
0: নি দাদা, এখেন যদি আমি ই কর্তব্য মানকে ভালসে তুলেই থিমা বলে, যেতেবেলে তাঙ্কর উপরে যেন যেন দায়িত্ব মানে আসবা, সময় আসলে সেতেবেলে সেমানে বি তাঙ্কর দায়িত্বকে ভালভাবে তুলেই পারবে।
1: তো আজের দিন তো গলা, বলে ভবিষ্যতনে যেবে ফের এনতা কিছু টিকা মানে দিয়া যিবা, সেতকি বেলে নিহাতি ভাবরে আমার শ্রোতা ভাই বহন মানে টিকে জাগরুত হেবে, আর সে মানে যাই করি যেন সময়াথি যেন টিকা মানে দিয়া হচ্ছে সেটাকে নিহাতি ভাবরে নেবার লাগি চেষ্টা করবে।
0: হই দাদা, বড়িয়া কথাটে কহেলো, আর আমার ভাই বহন মানে বি নিহাতি ভাবে এই কথাকে মানবে। আও দাদা, আমি মনে যেনতা আমার ছুয়া মানকর প্রতি যত্নবান, সেনতা আমি মা মাটি প্রতি বি যত্নবান হেবাটা নিহাতি দরকার।
1: বিলকুল বিলকুল। আর যদি মাটিটা সুস্থ সবল রহেলা, হেলে যাই করি আমি সভে ই ধরা পৃষ্ঠ থি সুস্থ সবল হই করি রহি পারমা।
0: হই দাদা।
1: কাই করি কহ, যেতে ভি আমি খাদ্য মানে খাওছু, খানা মানে খাওছু, সবুটা প্রায়ত আমরি যেন জমি রুহি আসুছে, আর ই মাটি বা জমিটা ঠিক নেই রহবা বলে সেখানে ফসল ফের ভল নি হুয়ে, আর যদি ভি হেবা বলে সেখানোর যেন ফসল মানকে আমি খাইমা সেইটা আমার শরীরকে কমজোর করবা, বলে এনতা কিছু উপায় আমাকে ভাববার কথা বা করবার কথা যেনথির দ্বারা আমার মাটি সবুলে কেনতা রহবা
0: জীবন্ত রহবা।
1: হই হই হই।
0: আর সুস্থ রহবা।
1: যেনতা কি আগর আমার পুরখা অজা বড়ু মানে
0: হই
1: যেনতা চাষবাস মানকে করুথিলে, ঘরে তো

0: শ্রোতা বন্ধু, আপনার শুনছিলেন গীত গজল কার্যক্রমে জগজিৎ সিংহ কণ্ঠে গীতটি গজল আকাশবাণী রাউরকেলা। শ্রোতা বন্ধু, উপভোক্তাঙ্ক পাখে পহঞ্চা সবুঠ সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রটি বিজ্ঞাপন বুকিং ডায়াল করতু এই টেলিফোন নম্বর কু 8249809672। নম্বরটি আউথরে কে রাখুছি 8249809672। আকাশবাণী রাউরকেলা আরম্ভ করছু লোকগীতর কার্যক্রম। আজ এতে শুণন্তু পালা পরিবেশন করছেন ঘনশ্যাম সা এবং সাথী মানে।
1: বোল বিশ্ব সম্রাট শ্রীমন্ত্রী শ্রী সত্যপ্রিয় নারায়ণ দেবঙ্ক প্রীতি রথে বোল আনন্দ।